0: মান হয়ে কিনা নরওয়ে লাগা ইচ্ছা আর ইনসান লাগা সেবা দে সবচেয়ে ভাল কাম করিয়া লাগা পেহচান দি দিয়ে আছে। প্রধানমন্ত্রী মোদি ব্রা হিজ ম্যাজেস্টি কিং হ্যারল্ড দ্য ফিফথ আর নরওয়ে লাগা মানুখান লগত ইটু সামান কারণে মন খুশি জানাইছে। তাইপরা অ্যাওয়ার্ড ইন্ডিয়া আর নরওয়ে মাজতে হিস্টরিক ফ্রেন্ডশিপ লগতে ডেডিকেট করে কিনা মরম বিশ্বাস আর ইন্ডিয়া আর নরওয়ে লাগা মানুখান মাজতে এফেকশন থাকিয়া লগতে ট্রিবিউট আছে কইছে। পি এম মোদি ব্রা কইছে কি এইটু দিয়াতো ইন্ডিয়া আর নরওয়ে মাজতে ভাল জড়ি থাকিয়া লাগা নিচিনা আছে আর আহি থাকিয়া সময়টি দোস্তি আর কোলাবরেশন দি এইটু ব্রা গাইড করব। ইউনো মিনিষ্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইষ্টার্ন রিজন জ্যোতি রাতিয়া এম সিন্ধিয়া পর একটা পার্লিমেন্টারি কনসালটেটিভ কমিটি মিটিং নর্থ ইস্ট রিজন দি ট্যুরিজম উপর চেয়ার করেছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিন্ধিয়া পর কইছে মিটিং পর ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইউনিক স্টেট ওয়াইজ থেমেটিক ট্যুরিজম সার্কিটস মাল্টি স্টেট ট্রাভেল প্যাকেজেস প্যাকেজেস আর ইউনিফাইড নর্থ ইস্ট ট্যুরিজম ব্র্যান্ড মিলাই কিনা একটা মজবুত রোড ম্যাপ রাখি বলে চর্চা করেছে। মিনিষ্ট্রিবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা অষ্টলক্ষ্মী স্টেজকান্ত ইন্ডিয়া লগা প্রিমিয়ার এক্সপেরিয়েন্সিয়াল ট্যুরিজম ডেস্টিনেশন দিয়ে বদলি করে দিব বলে কমিটমেন্ট দুবারা জানাই দিছে। নাগাল্যান্ড লগা মেম্বার অফ পার্লামেন্ট এস ফাংলন কন্যাক আর এস সেপোমার জামির খান ব্রা মিটিং দি যোগ লৈছে। সোশ্যাল মিডিয়া পোস্ট দি এমপি কন্যাক ব্রা মিটিং ভাল আর ধ্যান রাখিয়া আর মানুখান লোকদি সাতিয়া স্বপ্না ব্রা গাইড করে রাখিছে কইছে। তাইপরা কইছে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা লিডারশিপ নিচিদি আর তাইপরা নর্থ ইস্ট কারণে হুতাই ভাবনা রাখিয়া কারণে রিজন খালি কোথা দি নহয় কিন্তু কামরা নারকি কেনা পারহাই যা দেখে আছে। এমপি কন্যাক পর ইউনো মিনিষ্টার জ্যোতি রাদিত্যা সিন্ধিয়া আর ইউনো মিনিষ্টার অফ স্টেট সুকান্ত মজুমদার কুটি কাম খান জলদি উঠাই দিয়া আর অষ্টলক্ষ্মী স্টেটস খান লগা উন্নতি কারণে কমিটমেন্ট রাখিয়া দি মন খুশি জানাইছে। নাগাল্যান্ড চিফ সেক্রেটারি সেন্টিয়াঙর এমজেন বা জাকালি ডিমাপুর আর ইস্ট ডিমাপুর দি বারবানী প্রা দুঃখ আর দুঃখ বলে জাগা খান দি যাই কেনা মনসুন সিজন হবলে আঁকি সাই যাছে। তাই লগতে অফিসিয়ালস খান ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর লাইন ডিপার্টমেন্টস খান যাই কেনা চিফ সেক্রেটারি বা খাতরা হবলে জাগা খান দি নাগার্জান পুলিশ পয়েন্ট পার্মা ক্যাম্প সানরাইজ কলোনি আর নিউ ফিল্ড চেক গেট খান সাই যাছে। একটা রিভিউ মিটিং সময় দিয়ে শ্রী এমজেন বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট জরুরি হিসাবে সুদার করি বলে নালা খান ঠিক রাখি বলে আর ইন্টার ডিপার্টমেন্টাল মিলমিলা পর আর্বান পার পানীতে সামনা করি বলে দরকার জানাইছে। তারপর প্লাস্টিক ছাপরা পর নালা বন্ধ করে দিয়া উপর চিন্তা জানাই দিছি আর অথরিটিস লগতে সব নালা খান দিয়ে স্ট্রেনার্স রাখি বলে আর ঘর খান দিয়ে ছাপরা খান বায়োডিগ্রেডেবল আর নন ডিগ্রেডেবল ক্যাটেগরিজ দিয়ে ভাগ করে রাখি বলে জানাই দিছে। চিফ সেক্রেটারি বা মানুখান লগতে ভাগ লো বলে মিউনিসিপাল রিসোর্সেস খান হুঁশিয়ার হয়ে চলা বলে আর স্যানিটেশন আর এনভায়রনমেন্টাল জিমিটার দি জাননী পড়াই দি বলে জানাইছে। আর স্টেট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন পর মিশন শক্তি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে একটা স্টেট লেভেল কনসালটেটিভ মিটিং আর ট্রেনিং প্রোগ্রাম ডিস্ট্রিক্ট ফাংশনারিজ কারণে এস আই আর ডি অডিটোরিয়াম কহিমাদি জাগালি রাখিছে। প্রোগ্রাম পর নাগাল্যান্ডে মহিলা আর চাইল্ড ওয়েলফেয়ার স্কিমস খান মিলাই কিনা ভাল পর ইমপ্লিমেন্ট করিয়া তাকত করে দি বলে দরকার রাখিছে। প্রোগ্রাম দিয়ে কথা করে সেক্রেটারি আর মিশন ডাইরেক্টর মিশন শক্তি ইয়ংচিং কমলাপরা ডাঙর কামিয়াবতে শাকি ওয়ানস্টপ সেন্টার্স আর ইটু খান ছয়টা নতুন বানাই দিয়া ডিস্ট্রিক্ট সিরাকিয়া আর ফিনান্সিয়াল স্টেটসেন্সু 6,800 ওপর বেনিফিশিয়ারিস লগতে পি এম এম ভি ওয়াই নিচে 2025-26 ফিনান্সিয়াল সাল সময় দিয়েছে। সেক্রেটারি আর এ এইচ ইউ ডি সোশ্যাল ওয়েলফেয়ার লিমাওয়া পংজামিয়ার বা ডিপার্টমেন্টস মাজেদি মিলাই কিনা মহিলা আর বাচ্চা খান লগতে সার্ভিসেস ভাল বা দি বলে দরকার জানাইছে। আর এটলক আজি ফুজুর লাগা খবর ইমান দি শেষ করে আছি। শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানাতি নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: Good morning, this is Akashwani Kohima, the morning news read by Ketholeno. Prime Minister Narendra Modi was conferred with Norway's highest honour under the Royal Norwegian Order of Merit, the Grand Cross of the Royal Norwegian Order of Merit, by King Harald V in a special ceremony in Oslo yesterday, marking the 32nd international honour received by the Indian Prime Minister during his tenure. The award was presented during Prime Minister Modi's two-day visit to Norway as part of his ongoing five-nation